0: লাগছে অহেতা ভিজাইরে ছোর উড়োস আর কু মন লাগছে সদাই ভরি আপনো আখা আগাড়ি বসি রহোস কি গর্নে হলা
1: এটা ছোলা ভাইর আপনা আমা ভাব লাগে কেই গর্নে সকছে কত দুখ লাগে তোমায় তোমার বাবালাই সুখী তো খুশি।

0: নমস্কার, আর অধিকারী তবে আর শুনতে উল্লা
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ।